সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 15 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 1 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর তৃতীয়া তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:52:34 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:06:51।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটির অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর 50% রেহাই।
1: তেতিয়া হলে
0: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: প্রিয় শ্রোতা, এটি আগবাইছো আজি গুৱাহাটীর পৰা প্রকাশিত কেইখনমান বাতৰি কাকতৰ প্রধান বাতৰি সমূহ। উজনি অসমৰ বানপীড়িতর সহায়ৰ বাবে কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে ৰাজ্যিক কেবিনেটে। বন্যাক্রান্তক প্রদান কৰিব 15,000 টকাকৈ সাহায্য 1 ছেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ হ'ব। 4খন জিলাৰ আন্তঃগাঁথনি উন্নয়ন 7 আগষ্টৰ পৰা চলিব বানৰ ক্ষয় ক্ষতিৰ জৰীপ। বানত ক্ষতিগ্রস্ত বাহনৰ দিয়া হ'ব ইনসুৰেঞ্চ 5 আগষ্টত বীমা কোম্পানীৰে। ৰাজ্য চৰকাৰৰ বৈঠকৰ কথা ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। আজিৰে পৰা অসমত আৰম্ভ হ'ব লোকপিয়লৰ প্ৰক্ৰিয়া। 16 আগষ্ট পর্যন্ত হব স্বগণনা। 17 আগষ্টৰ পৰা 15 ছেপ্টেম্বৰলৈক প্ৰথম পৰ্যায়ৰ সময়সূচী। ঘৰে ঘৰে গৈ ডিজিটেল ফৰ্মেটত সংগ্ৰহ কৰিব তথ্য। অসম সংকুচিত জৈৱ গেছ নীতি 2026ত অনুমোদন। ৰাজ্যিক কেবিনেটৰ সিদ্ধান্ত অনুসৰি জৈৱিক আৱৰ্জনা শক্তিলৈ ৰূপান্তৰ কৰা প্ৰকল্পৰ বিপৰীতে দিব 50 লাখ টকাৰ ৰাজসাহাৰ্য। বন্যাৰ্ত কৃষকলৈ VVG ৰামজীৰ 100 দিনৰ মজুৰি মোকলাই দিয়াৰ আহ্বান কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। উচ্চতম ন্যায়ালয়ে ৰাষ্ট্ৰীয় ব্যাঘ্ৰ সংৰক্ষণ প্ৰাধিকৰণৰ নিৰ্দেশ। কাজিৰঙাত পৰ্যটকৰ বাবে নিষিদ্ধ মোবাইল ফোন। অহা বছৰৰ পৰা কঠোৰভাৱে পালন হ'ব নিয়ম, পুৰণি বাহনতো নিষেধাজ্ঞা। কৃষকসকলক আধুনিক ডিজিটেল কৃষি সেৱাৰ সৈতে

আরবি আংলং হইলা। এনে দিনত স্যামসন সিংর হইলা আবির্ভাব, জাতির খনিকর হই বিস্তারে প্রভাব। সমাঙ্কান উৎসবত নাচ সমাঙ্কান হয়, ডেকা গাভরুয়ে নাচি ধরিত্রী কপায়। রং বং তেরাং আরো রংপি কত জনে, আমাক বুকুত সাবতি সপন রহন খানে।

জানো নহলি যে তই প্রফেসর ই উত্তর দিয়ে মোর প্রেয়হিয়ে বুঝে দাদা ডিগনিটি অফ লেবার ডিগনিটি অফ লেবার ডিগনিটি।

0: হাফিজা বেগম চৌধুরীর কণ্ঠত সুধীর দাস রচিত গীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর, কথাটো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: শ্রোতাসকলে হাফিজা বেগম চৌধুরীর কণ্ঠর গীত শুনি আছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা। এবার শুনক শিল্পীর কণ্ঠত দিলীপ ফুকন রচিত এটি গীত।

কৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটার জিঠা বীরটার পড়িয়া বাং নীলি মদন সিং রংফার হাওয়ার আলো আফ্রাং পেন পেনাং লাং সানলো বন্তা ডিস্ট্রিক্ট ফো অং ডুং আদিম নন আন্তা লাং আবেরসি দলাং লাং কেঠে পেন ফারুকে থমদা থ্রক্সি কেবরা সিরকেব আরং লাক থ্রক্সির কেবরা হিনিরা ফারু থ্রক্সি রা থ্রক্সির কেবরা সিরকেব আমলু কিসুং ফোনাংলো লাপেন আপারটা সুরিক্রে ফোরা ফারু প্লিরা থংকেব হেক্টর আনসো সে কেটিকি কাং হয়া লংলে লাং ইং লুমলো পাটুমি শিবসাগর ডিস্ট্রিক্ট আলং ইনুত লাপেন সরাইদেউ ডিস্ট্রিক্ট আলং ইনুত কিঠিটাং আমনিত লংপন্ড বাংসো পেন লাংগেঠে পেন মনিত কিঠি মাতে আপ্রাণকে দামাফাই বাং থ্রক নেরকেব্রাহিনী আন প্লেং কামল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাটুমি কেবিনেট আমায় পাটুসি হাওয়ারারলো লাংগেঠে আলাম লাপেনতে লাংগেঠে পেন খি দাঁত কানু হক আরাটা ফান কেরাব কিপি ফান গভর্নমেন্ট পেনকে পেডেং আকাম আপুথাক চিংকি চিংবাইল দিসপুর লোকসেবা ভবন আলং মাইকে পাডোয়াফি ইসি প্রেস মিট আথেংনো বাংসো আলাম পাকলাংসি আকেহাই চিফ মিনিষ্টার কিনিং জেকে কেবাংজি পাই পাই আচেকলো নিফাই থ্রক্সি আর নি পেন লাংখেথে পেন খি দাঁত কানো হক আপুথাক কেলাখা পাডোপনপ আলং রিপাবলিক লাপেনতে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট লাপেনতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেন ইসি কাংটুই আমাই পাডোপনসি খি দাঁত কানো হক আহেম আসরাব ফান কেরাব লাপেন কেডো আহেম কিকিম

pi akam prap jin pen ke pakle ma phan than pachin hi pon lo agriculture la pente irrigation minister piyu sajurika patumi sipsagor district dimu la pente nazira assembly constituency langethia dim ramsi khi dat kan hok kitiki kang hoy arata phan kerap ki piji aputhak agriculture department pen kam claim po alam chini pon lo minister utul bora patumi morioni puthi alangroi langethe pen kan hok kolia pani block development bol ma deudhai arong along lang sari dam lo alang li hadak panchayat representative la pente hadak ke do arata tum pen singki chingwai pon lo sipsagor mla ukhil gogoi nazira constituency nepali khuti awar along lang sari dam si ki dat kan hok aputha ning duk lo alang li bangso awar along bang pli apran ke dam la pente ahema sora phan tanka suri phoke phoke lapente ki dat kan hok don throkne kep ahe masora phan tanka suri phu phu kera pilo okhil go goi kinin je ke langke the pen ki dat kan hok atum phan government tanka suri krip phu phu ki pike thangta dor i e pu birta ke pache ta ka theng no ning je lo alang li langke the pen ki dat kan hok arata phan tanka lak kep kep kep papi pinang je pu mang pon lo hawar alo pena pen census first phase pangchengpo bangso aphan suri throkner kebra pho kelakha officer satuma phan toiponlo pena pen pai pai ni phai kret throk arni an self enumeration pangchengpo radatum se.census.gov.in portal along amena mobile number par reading si otp pen login claim nangpo bangso phi amena district lapente local information NYC hem lapente hem asor aputhak documents papleng nangpo digital map along amena ahem ke doadim pangthek nangpo bangso documents ke submit aphi kelong self enumeration angthek bi wet nangpo mo aphi aporahut ke lakha officer satuma phan bangso self enumeration angthek pinangpo lapente ke lakha officer satum documents amokha pakon phampo pai pai ni phai krit roxy pen kelakha officer satum adon adon nam si armu kelakha padopo bangso kam chitia cheklo ni phai kripo an dopo census along ratatum krit rok alam pen documents pilongpo hawar alo orunodoy scheme third phase tangka maha kerap kipi program pini arona tang pen pangchenglo surini rain kora trok la pen surini rain kora trok si anen kana phan kerap ki pi pang ke cheng phan srimanta shankar dawa kala khetro along pini anar upor phai krih ni si program patolo chief minister dr himanto biswa sharma alohi sar po amana peng pen bangso program along chitong thun si sipsagor sorai deu gulaghar la pen jorhat district anutin beneficiary bank account pen tanka surihini ra pharo pho transfer lo hawar lo long suri pha কেথমরা ফারুফো আদিম ইসিভেটাপর বাংসো প্রোগ্রাম পেন কাপ্রেক কাপ্রেক ডিস্ট্রিক্ট বেনিফিসিয়ারি তুমা ফান চেকলো এজনা ফান সুরি সিরা ফারু সিয়া টাঙ্কা পিপন লোপু স্টেট গভর্নমেন্ট নাহিন পেন থান পাচিনি পন লো গভর্নমেন্ট পেন কে থানকে পাচিনি কে হাওয়ার আলো কাডু কাবে লাখ ঠং ক্যাবরা ট্রক্সি বেনিফিসিয়ারি পেন আলে কে লং পঞ্জি বাংসো স্কিম আফান গভর্নমেন্ট চেকলো আজন তিন টাঙ্কা ক্রুপ ফারু ফ্লিরা সুরি থ্রক্সেপ সুরি থ্রক্সিকেপ আন খরট নাম্প ইন্ডিয়ান আর্মি পেন কে অর্গেনাইজ ইংডেং ফারু সিরা ঠং কেবরা ফো ইন্ডিয়ান অয়েল ডুরেন কাপ ফুটবল কে পাঠু কেচে পাটি গ্রুপ এফ কে পাঠু আমুখা পিনি পেন গুহাটি লং চেংপো পিনি কে চেং কে পাঠু নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি লাপেন্টে বডোল্যান্ড এফ সিয়াংবং পাঠুপো পিনি বীরটাকে পান সিং টনিকলো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেবং লাকে মিডিয়াম ভেবল হং মিটার্স ফারু প্লিরা ক্রেসিরা টকবর ফো কিলোয়ার সালং ফারু ট্রক্সি ক্যাবরা দিয়ে একটা ফারু ট্রক্সি রাইং করা সির ক্যাবলা পেন এফ এম আলংকে মেঘাহার্স

আদন্থু সারলামথে বিনিয়ার সারলামথে কে রিডলো চেপাং এ দরডে রংসো ওয়াংরা নাংপাং এ লামথে কে মা রিড অলং এ ডনবেদ কেদো দাম আফানসি রিডলো পুলো এ ডনবেদ আপৎসি উন আনলে পাং এ সেতা কেরো দুনামুনি আবেদেতল লাসি বাং নেপারু নাং পুরা রঙানাত ওয়াং থুসি চেপাং এ থুলো আথে কে থেকসের পাপুনাং পুরা মুনিত কে অং আলং মাতে আদিম তেং এসি কেথেক আলাম কাচেথান মাতে কেচে পারকা পু আফা লাসি সারলাম থে পুলো রিডলো চেপাং এ দরডে রংসো ওয়াংরা নাংপাং এ পিনিয়া সারলাম থেকে লাপানি চলো।

0: দুজনন দেই মেক যাংন
1: উফ আর থেং লে কাং নেপেন পুনো অং
0: পুনো অং দাং থি পুপি দেন নন হা কাই ফুয়া থেং আ নাকি অং বো হালা হাই লি থুম রং নন
1: কালি লতি নেদা নাং ফান নাং কে জিন জিন সোল কাই ফুয়া থেং কে মলম সু চু বুর বুর পো মেট ক্লিপ তি তি কে মা চে থেং মি ও এ দেত লাসি
0: কা চে থেং মে থেং কি পুলা
1: লালতে পিসিলাং নাং রেপি আজা লাম সিতামে নিনিং আলো কে মা থালাম নাং নাং চিনি দুন্দা পি
0: বা ইতুম চিরেন দেত পেন এজাং ইনুত কি মান তাং দেরলে কুপুসি নাং ফানা কি চিনি নে কে দো নাং সিলাং মতি
1: আহক লু লাবাং কে নাং কে পুটা সিতা নে কে ননান দা নাং কে মাথা আলাম নাং কে চিনি দুন টং থাক থে দো পিক লা
0: কুপিসি নে কা মাথা আসন কে দো মা নে চি পুথেক থে দো নাং পুথা তে
1: নে নাং পুথেক থে
0: আন্তে নাং কা মাথা কে
1: নে কে মাথা কে নে কায়া লং নাং ডোয়েরা চুবুচি লং রা বেরতে
0: আন্তে নন কে
1: কালি
0: থিরা বেংরা পাসনতে
1: মুয়ে জাং থেরা
0: কাং তাং কাং সাক আনক বে নাং মানতে
1: খে আফান কাছে নে কাহুলু পেন পা জক দুনরা
0: খে আময় আর বুং নাং মানতে
1: লাপেন কাই কি নিদুংলে নাং ডোবেরা সনতে
0: নেতা নিদুংলে নাং ডোবেরা সনতে
1: বা ইটু মিনিং সিবে কে মাথা
0: আন এলে পিনান সুপসিলা
1: ও পিনি লবু নাং চুলাং কি পিদুন নাং জিয়া দে
0: নাং নাং মাথা দু নাং নি লাহাই হা থেংলি চিপু মা চিপু নয়
1: ওই তো চেরাক পোনতে
0: ও নি নি আতুম দা থেং নাং এন জি পুটি পিটং ওয়াং বে রেক লনি
1: নে নাং তোই পো নাং মোয়ারি গাং সামান লে হেম ওয়াং নন মো পারক রিচো চাকরি চাকর ওয়াং ও লতে নাং পা শিক্ষাক জি
0: ও নি নি আতুম নাং লে এল বো নাং তুম মালাম সি কাছে থান লক লো
1: নিলি পাং নু ইক বম্পো থাংতে নালি তুমো ভাই ইগ্রা প্রাপ নন
2: তাই এলো মা
1: ই তাই এল সিমা পাই হা মন্দুয়া লো আন নাই হংপু পাপরাই বম্পো নি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডে বং লাকে মিডিয়াম ওয়েবল মিটার ফারুক তিরা তে সিরা টংবরফো কিলোয়ার সালং ফারুক ঠকি ইংকরা সিরকে লাপেন এফ এম অলংকে মেঘহার্স ফারু ইসিরা ইসিরা টকবর ঠের আদন্থু ইনুৎপেন আছে এংডেং লং মল সিং ক্রু পেন কিলুন আলুন আর্জুক লংপো আলুন আলাম থেকে বার্লা বটর নাংলি সি আর্জুক সেনাং আলাংলি পেন কিলুন লবং সলুন

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এতিয়া শুনক অনুষ্ঠান পরিস্থিতি।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে।

0: এই গীতটি রচনা করেছিল আমার অতিকে শ্রদ্ধার স্যার তুফুজুল আলী স্যারে। এই গীতটি করা হয়েছিল আকাশবাণী গুয়াহাটির সোণালী জয়ন্তী পালনের যে বর্ষ আসে স্বর্ণ জয়ন্তী উপলক্ষে করা হয়েছিল।
1: সেয়াছিল অনুপম চৌধুরী, আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের উপলক্ষে লিখা এই গীতটিত সুর দিছিল অনুপম চৌধুরী। এই গীতটিত আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের এটি প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। এই সন্দর্ভত অনুপম চৌধুরী কয়,
0: যেটা মূর উপর এই গীত দুটি প্রযোজনা করা ভার পড়িল, সুর করার ভার পড়িল, মোর আটাইতক প্রিয় আটাইতক শ্রদ্ধার আলী স্যারের উচর পালগুলি স্যারক কল যে স্যার
2: এনেকুৱা স্যার মানে
0: তফজুল আলী স্যার হয় তেখেতক কলো বুঝাই কলো কথাখিনি যে এনেকুৱা এনেকুৱা কথা স্যারে বৰ ভাল পালে কথাটো শুনি।